0: পায়গামী আনা ই বিদি থাকবানে আনা নাম নৃত্য করলো তাৰপিছত মানে শুনেছোঁ কিমান কিবা থাকবা সাংবাদ লাগছিল যোগা তা থাকা সেই মোক চাকচোন চৰকাৰ তাহাকৈ ই বিদিলো আনা নাগা দুটা মাওঙা ইগলাম আইয়াকচুটি ইগলুম চিগুচি না চুক পাকচুটি থাকবা কুলুঙো না থাকবা কুলুঙা লাখ পাকচুটি থাকবা চিগু চিগু না মিকু আগগাটিক মাতু ইস্তাকালো সুনা তাকাক পাঙাছিলোনে তাপচুমিঙা বুবলাও জেগা কুলো নাগা দুটিক চিগক চাকা চুকটো ইগলালো লেখ পাকচুটি আও মাজু মুড়ি কুমা পানা পিঠা দুখিয়া উঠেক জাঙিত চুনাক মাটিক ভিক্ষা কাল মাঙালিক মানে থাকবা উন্মুক্তি চিকিৎসা
1: Tamnet sabi ki sakta vod, igluri gajung mi utayok, Andre Tautuk, unika atiligo. Hoyan namik.